তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হ্যায় তরি তো তেরে বিন মর জানা।